খবর, ছাত্রপ্রি বঙ্গ হিন্দি খবর, স্কু বাজিও ইংলিশ খবর, স্কুচি বঙ্গ স্পটলাইট প্রোগ্রাম, স্কু খরা চিও ওয়েদ ফার্টি প্রোগ্রাম, চিকেন বাজিও হিন্দি খবর, চিকেন বঙ্গ ইংলিশ খবর, বনখামে চিকেন চিকেনি চিকেন খোলা চুয়না দিল্লি ওয়েদ ফার্টি প্রোগ্রাম খোনাসোগেন ইরানান দা আলনি গনিক পা ট্রান্সমিশন না থাকি সকমান প্রোগ্রাম আ দা ডক্টর সানি জামনো না সিমং না মঙ্গবন প্রোগ্রাম গো গমাতাঙ্গেন ইয়ান আকাশবাণী টুরা।

অনুষ্ঠান শুনে থাকা বিবাহ শ্রোতাক লাগে নমস্কার। ইটো আকাশবাণী তুরা ইলা আরম্ভ করব নিলে অনুষ্ঠান গাছা। এই অনুষ্ঠান প্রচার হব লাগছে মিডিয়াম ওয়েভ 243.31 মিটার আর কিলোহার্টজ 1233 নি। আজি রবিবার মে মাসলা 31 তারিখ 2026। শ্রোতা হিল আজি এই অনুষ্ঠান পইলে নি আপনার লাগে শুনব নিলে শিল্পী নরেন্দ্র আর ননীবালা হাজংলা কণ্ঠনী এগরা আধুনিক গান গানলা কোঠার সুর দ্বিজেন্দ্র হাজংলা।

0: শিল্পী নরেন্দ্র আর ননীবালা হাজংলা কণ্ঠনি আধুনিক গান্ডা শুনিলে ইলা আপনি লেগে শুনব নিলে শিল্পী নিখিল হাজংলা কণ্ঠনি একটা সর্জিত আধুনিক গান।
1: আই আমরা জাগ্যা তুলু আমলা সমাজ আগে।

শিল্পী নিখিল হাজংলা গাওয়া স্বরচিত আধুনিক গানটা শুনিলে শ্রোতাগিলে আজি মে মাসলা 31 তারিখ আজির দিন প্রতি বছরে পালন করা হয় বিশ্ব ধূমপান বর্জন দিবস। ই দিবসলা উপলক্ষে ইলা আপনি লগে আগবাড়াব নিলে ধূমপানলা অপকারিতালা উফরনি কিছু কথা। মনল শরীর একরা বিচিত্র ধরনলা স্বয়ংক্রিয় যন্ত্র। ই যন্ত্ররা এতই জটিল আর রহস্যময় যে আধুনিক বিজ্ঞানলা বহু চেষ্টালা পরেও ইলা কুতুহিল রহস্য ইলাও সম্পূর্ণভাবে বর করাব নিপায়। শরীরল ভিতরনি যেভাবে রোগল সৃষ্টি হয় উঙ্ককে রোগ প্রতিরোধ শক্তিও নিহিত হয়ে থাকে। গতিকে ইঙ্ক বহুমূল্য শরীরে গিয়ে সুস্থভাবে রাখিবাগে আমাকে স্বাস্থ্য রক্ষল কুতুহিল বিধি মানিয়ে চলিব লাগে আর শরীরল উফনি অবাঞ্ছিতভাবে পড়া কুতুহিল বিরূপ প্রভাব দূর করে রাখিবাগে গুরুত্ব দিবা লাগে। আমরা এই বহুমূল্য শরীর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় ধূমপান বা টাঙ্কুপাতা খাওয়ালা কারণে। নিচাযুক্ত দ্রব্য আর বট অভ্যাস খেলে ভিতরনি মনল মাজনী সুরে পুরা ডাঙর সমস্যারা হলে টাঙ্কু খাওয়া বিশেষভাবে ধূমপান করারা। ধূমপানলা ফলে সারা বিশ্বতে তীব্র গতিনী হাওফাও আর হৃদপিণ্ডলা রোগী ঘিলে বড়ে আহা দেখা দিবা লাগিছে। টাঙ্কু সেবনলা ফলে হওয়া বিভিন্ন রোগ নিয়ে ভুগিয়ে বিশ্বনি দিনে হাজার হাজার আর বছরে লাখ লাখ মন প্রাণ হারায়। পৃথিবী যে প্রথম 10টা রোগ নিয়ে মৃত্যু হয় হবার চেয়ে বেশি মনল মৃত্যু হয় টাঙ্কু পাতা সেবন করালা বা ধূমপান সেবনলা ফলে। ভারতবর্ষনি বছরে লাখ লাখ মানে টাঙ্কু পাতা ঠগন হওয়া রোগ নিয়ে ভোগ্যে অকালতে মৃত্যুগে আঁকলে নেই। ওলা পরেও ধূমপান না করা মন ঘিলে ধূমপান করা মন সংস্পর্শনি থাকিব লাগা হওয়া পরিবেশ নি দিনে রাতে বিষাক্ত বায়ু আর বিষাক্ত পদার্থ সেবন করে থাকে। ইঙ্ক পরোক্ষ ধূমপানেও মনকে রুগ্ন করে তুলিয়াল সম্ভাবনা থাকে। আমাকে হবাক জানা উচিত যে টাঙ্কুপাতানি বাখার বিষাক্ত পদার্থ নিহিত হয়ে থাকে। টাঙ্কুপাতা সেবন করিলে বা ধূমপান করিলে ধুঙের দ্বারা বিষাক্ত পদার্থগিলে হাওফাও থকন রক্তনি প্রভাবিত হয় আর আস্তে আস্তে হৃদপিণ্ড আর হাত ঠেংলা ধমনি ঘিলে উফুনি প্রভাব ফেলায়। ধূমপান মাত্র সেবন করা জনলাই যে ক্ষতি করে ইডে নহয়। ধূমপানলা ধুঙের অসর পাজরনি থাকা মনলাক অপকার করে। বাস, রেল, সিনেমা হল, অফিস, রাজহুয়া স্থান আদি নি ধূমপান করিলে ওলা ধুঙের আশেপাশে থাকা মনল উকসল লগে অনায়াসে প্রবেশ করে। ফলস্বরূপে ইঙ্কমনল নানান ধরনলা হাওফাওলা রোগ যেমন এসমা, ব্রঙ্কাইটিস, নিউমোনাইটিস, এমফাইজাইমা, টিউবারকুলোসিস আর কোনো সময় হাওফাওলা কর্কট পর্যন্ত হবাগে সম্ভাবনা থাকে। ইঙ্ক রোগীল হাওফাওলা ভিতরনি বহু পরিমাণে ব্যবরূত বায়ু জমা হয়ে থাকে আর ফলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানলা মাত্রা কমে যায়। রোগীর উকস নিকস নিওয়ানি কষ্ট পায়, কুলজল অধিক পরিশ্রম হয় আর শেষে মৃত্যুল মুখনি পড়ে। ধূমপানে যে মাত্র হাওফাওলা উফর্নিস প্রভাব ফেলায় ইডে নহায়। ধূমপানলা ধুঙের রক্তলা দ্বারা শরীর বিপাক অঙ্গ প্রত্যঙ্গ আর হির উপহির ঘিলেনি সুরে পড়ে। গবেষণা করে দেখা যাচ্ছে যে হৃদরোগী মৃত্যু হওয়া বেশিরভাগ মনে ধূমপান করে। ধূমপান করা মনল হৃদপিণ্ডলা ক্ষুদ্রতম ধমনি ঘিলেনি কলেস্ট্রল নামলা চর্বিজাতীয় পদার্থ জমা হয়ে রক্ত চলাচল করানি বাধা জন্মায়। ফলে উঙ্কমনল শরীর রক্তচাপ বেড়ে হঠাৎতে হৃদপিণ্ড বন্ধ হয়ে মৃত্যু হওয়ালাও দেখা দেয়। ইলাবাদেও টাঙ্কু সেবন করালা ফলে রোগীল পাকস্থলিনী ঘাওয়া, দাঁত আর দাঁত আলুল রোগ, গালালা কর্কট রোগ, হাত ঠেংলা কাপানি রোগ, কান দিয়ে কম হুন, মূত্রাশয়লা কর্কট রোগ, বিকলাঙ্গ শিশু বা মৃত সন্তান জন্ম দেওয়ালা সম্ভাবনা থাকে যদি মাতৃর

গর্ভাবস্থা নিয়ে ধূমপান করে। উদ্যমীরে আমাকে ই মারাত্মক রোগ ঘিলে থকন পরিত্রাণ পাবাগে হলে টাংখু পাতলা ব্যবহার একেবারে বন্ধ করে দিবা লাগে। কারণ টাংখু খাওয়া বা সেবন বন্ধ করিলে 50% হৃদরোগ কমে যাব। উঙ্কাকে টাংখু বন্ধ করা 15 বছর পরে হাওফাও আর হৃদপিণ্ডলা রোগ একেবারে না থাকা হব। কিন্তু ধূমপান বর্জন করা এত সহজ কথা নহয়। অবশ্যে কতগুলো উপায়ের সাহায্যে বন্ধ করা যায়। ইংলে হলে প্রথমে ধূমপায়ী মানল সঙ্গত্যাগ করিব লাগে। কোনো পরিস্থিতি নিয়ে যদি ধূমপান করালে আশঙ্কা থাকে তাহলে উঙ্ক নিখা পরিবেশ নিয়ে যাব না লাগে। ইলা ছাড়া দৃঢ় প্রতিকারাই হলে ধূমপান বর্জন করালা মূল মন্ত্র। শ্রোতাহিল আপনিহিল এত ধমক ধূমপান বর্জন দিবসলা উপলক্ষে ধূমপানল অপকারিতলা সম্বন্ধে কিছু কথা শুনিলে। ই অনুষ্ঠানটা আপনিহিল শুনব লাগিছে আকাশবাণী তুরা কেন্দ্র থকন। ইলা আপনিহিলগে শুনব নিলে শিল্পী নরেন্দ্র হাজংলা কণ্ঠনি এগরা আধুনিক গান গানলা কোঠার সুর শিল্পীল নিজেলা।

শিল্পী নরেন্দ্র হাজংলা গাওয়া স্বরচিত আধুনিক গান্ডা শুনিলে ইলা আপনিক লেগে শুনব নিলে শিল্পী প্রতিমা হাজংলা কণ্ঠনি এগরা স্বরচিত আধুনিক গান।

0: নি চোল রঙারা আগ্রি সাল চাক্কা কু কুমিয়াতানি বা সাল চাকনা নাংথেল ওদে বে এনকু চোকাত না গেতা টুপি চোলা চাকরোয়া বা লংপেন রংকো বা জাক চা ফিন্দাপ না গেতা বারা রংকো কানানি রংসান ওয়াইয়া বিগলনি ক্যান্সার কো সিংগনাং মা মাতনা গেতা স্কিন সেলফ এক্সামিনেশন বা আন্থাংকো আন্থাঙান নিয়ানিকো টাকনা মাতনা লাইট ঠেঙা ও বিগল গমকো আন্থাং নিনা নাঙা আরো মাইবা দংথাঙানিকো বা পারি গচ্ছাম মো মাইবা গতাল কো নকতাপাও ওদে বা ক্যান্সার নি চিন রংকো নকেনচমোদে সিংগনাঙান ডক্টর চি সানানিকো সানদিনা নাঙা
1: দাদা দোসন প্রণাম প্রোগ্রাম নি সময় বেয়ান বলা খনা প্রাপ সময় আপসান প্রোগ্রাম গ্রন্থাই কু জানা কক লাকনান সালাম

চকাতানি অস্ত্ররং দা দাউদে ডলফিন আটক রং মাতা বুয়া কম আটনুদে দোংগে রঙ চংখেটে দোংগে নদে বা দোংছাক্রাম ছিবি মানে ছাদা তক মানুদে উয়াকো চকাতনাগতা থাকেন তাকছাকানি খো নাগতা মানগন রপেং রং জেন সালু আনছিং গঙ্গানী ডলফিন আটকরং নালজোকে রাখিয়া আনছিং মামাল সা জন্তু গোসান চকাতাই চেঙা আনছিংরা ছিবি মো দোংগপা জন্তু গমুক খন নালজোকে রাখিয়েঙা আর মখাং সাসংছিনা গামছাতগপা ওংথেলাইগপা গামখো রপঙে রাখিয়েঙা ওয়াখো তাকাছি গামছাতপেগপা ওংথেলাইগপা গামখো থাঙে রাখিয়েঙা রেবাইংগপা সাসংনা আনছিং আসংনি জাঙ্গি গনাং পারংখো রপঙে রাখিয়েঙা আংনি কাসারা আসংনি মন্দিরং নাসিমংনি বাঙা আন ছিবিমা ছিবল বা চিয়া খোলরং নাংছাপগপা মাইখোবা গিসক রা তেংখুগেন মতাম রং ছিবল জ্রোনা স্কিয়ানিখো গপন রঙারা ছিসাম জল জল রুপেং স্কারংমং খালগ্রকানিখো গিসক রা তেঙ্গেন বাঙা আন আনি ছি বাকসা ব্রন্ন বিবা মানগপাখো গিসক রাইঙ্গেন ওয়ান দাকাপা আনছিং সম্মতংনি সালরংখো আনছিং জাঙ্গি থাঙা গমকনা গিসক রাখামা রপেংরং উত্তর প্রদেশ নি বাস্তি ডিস্ট্রিক্ট নি আকাশ গুপ্তা উনি সঙ্গ মনোরমা ছিবিমানি অবস্থানী গমন নামেন দুগংহা উনি সন্মতঙ্গে ইয়া ছিবিমা আরা রংথালগপা আর জন্তুরঙান গাবগপা ওয়াচম উন্দিবা সময় রেয়ানি জাপমানো প্লাস্টিক জাবরঙান গাবখেতেমং ওয়ানি চিখো ময়লা ওয়াতাহা আকাশ আগানে মাতনাঙে রোয়ানা বাতেদে উনি রপেংরংখো রমছিমংমং ছিবিমাখর ওংথালাতনা আবাছেঙাহা ওয়া ছাদামবেরং ছিবিমাওনা ওঙনাঙেনবা ছিনি প্লাস্টিক জাবলরং আরো ছিও ছাগপা সামরংখো রংথালাতাহা বাঙা ছাংরঙন ওয়ামং সালসানন ছিবিমাওনিখো খেদি সৎমঙা সতক জাবলরংখো ছিমুঙে গালাহা ওয়ামংনি জথন খা আনিখো নিকেনবা সাম্বাও দংগবা মন্দেরংবা রিবাইনবা দাকছাকপা আহা ইন্দাকেমং রংথা লানথালানি আর সামথাংথাংখো রপঙে রাখিয়ানি গমন উই মাসিয়ানি উনি সংসালো পাত্রগ্রকাহা রপেং রং গুয়া উনি রিথায়ার্ড ওংগপা স্কিগপা বালকৃষ্ণা আয়া মাতি থোলাপ জোলোনি মন্দেরংচি ছিনা নেকানিখো নকেম ওয়ানামেন জাজ্রেং চাকাহা ইন্দিবা জাজ্রেং এসান দোয়াইগিজা উখো নামাতনা চোলখো আমাহা ওয়া ছি ফাইপরংখো ওয়া জোলো থেকনা আবাচেঙাহা ইন্দাকে ছিনা নেকাখো মানগপা নোকটংরাঙনা ছি সকাঙাহা ছিনা নেকানিখো মানগপা নোকটংরাঙনা ইয়াখো দাকে আনি ছি ওয়ামনি জাঙ্গি থাঙানি বুলংয়েন নামদাপানিখো মানাহা রপেং রং আংনি তামিলনাডুনি নাগারখোয়েলোনা রেয়ামতঙ আঙাবসি খোলাচ্ছি বাতফুল্লে গ্রং ছিপনা মানগিজাগপা সিখিগপা গিরিজা আমাখো গ্রংনা মানাহা আর উন বাকসাঙা দোলসা ছাত্র ছাত্রীরংখোবা গ্রংহা রপেং রং গিরিজা আমারা দাম চিবংমাং স্কুলরংখো ছালাইঙা জিওনিন চেনায়ুনি জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয়া বা দামসা উনি আসংথাংনা খাসানি গিসকারা ইন্ডিয়ানি মন্দিরং গমকনা গিসকো নাঙাতগপা ওঙা মানকি বাতছি গিসকো নাঙাতাখো মানেমং ওয়া আনছিংনি সিপাইরংনা উনগলনাগতা মংসংহা দালোনবনি স্কুলরং গমকোনি ছাত্র ছাত্রীরংখো ইয়া যথন খা আনিও বাক রানাগতা গিসকো দিদিয়েঙা আনছিংনি সিপাইরংনা সালান্ধিও গংপ্রাকখো বসিও গংরছাকতাম সতপুঙাখো গলছিনাগতা ওয়া বিসারংখো দিদিয়াহা ইয়া ছনবেগপা উনগলানিরংছি গংলাক সপ্রিয়ংনা আমফ্লেমং সুমংয়ে মানাহা জে মানা গমকো গিরিজাম্মা চেখো ওনাহা উন বাকসং নি আগান উনি ইন্ডিয়া আসং খাংবে দাংদকে উনিঙানি খো আঙা মাসিনাগতা মানাহা রেয়াঙ্গপা বসি মাকমসান চেনাইনি সুখাঙ্গপা হিন্দু বিদ্যালয় বসি চিবা গাপাহা ইয়া স্কুলরং স্কিয়া পুরানিখো ওনানি আর ছংনি দাপয় আদরংখো রপঙে রাখেঙানি আরা তেমথেলনা খ্রা চংমতা ইয়া ইনস্টিটিউশন রঙ বাক দংফাগপা সাকান্তি নাংনি নামাজকানিখো না দংথামানচা ছংনি সিপাইরংনা উনগলগপা ছাত্র ছাত্রীরংখো আঙা দংথামানচা মথেলা রপেং রং ইন্ডিয়ানি সঙাদামো আর সংজনমানথিও আনছিংখো গিসকো নাঙাতগপা মাইবাদে ওঙেঙা ওয়া যথন খাগপা রঙনি বাঙাখন মাসি থকচানাবা দা উন্দিবা জেনসালু আনছিং ওয়ারংনি গমন মাসিয়াহন আসংথাংনি মানদেরংনি যথন খা আনিরংছি আসং